শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 29 মে শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। ঝুঁকির মাত্রা সম্পর্কে জনসাধারণকে আরও ভালোভাবে জানানোর জন্য বৃহস্পতিবার বিকেল থেকে জাপানে দুর্যোগ সংক্রান্ত তথ্য ঘোষণার একটি সংশোধিত ব্যবস্থা চালু করা হয়েছে। পূর্ববর্তী ব্যবস্থাটি বিভিন্ন ধরনের অতিরিক্ত তথ্য প্রদান এবং পরিভাষায় সামঞ্জস্যের অভাবের জন্য সমালোচিত হয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি এবং ভূমি মন্ত্রণালয় জনগণের জন্য বিপদের মাত্রা অনুধাবন সহজ করে তোলার লক্ষ্যে এই সংশোধন করেছে। নতুন ব্যবস্থায় নদীর জল উপচে পড়া, ভারী বৃষ্টিপাতজনিত বন্যা, ভূমিধ্বস এবং জলোচ্ছ্বাস এই চার ধরনের দুর্যোগের জন্য 1 থেকে 5 পর্যন্ত একটি প্রমিত মাপকাঠি রয়েছে। সতর্কতা স্তর 5 হচ্ছে একটি জরুরি সতর্কবার্তা, স্তর 4 হচ্ছে তাৎক্ষণিকভাবে অনুসরণীয় সতর্কবার্তা, স্তর 3 হল একটি সতর্কবার্তা আর স্তর 2 পরামর্শ এবং স্তর 1 প্রাথমিক পরামর্শ নির্দেশ করে। দুর্যোগের ধরনের ওপর ভিত্তি করে এর সাথে সামঞ্জস্যপূর্ণ স্তরের সতর্কতা জারি করা হবে। আপাতত জাপান জুড়ে 400টিরও বেশি নির্দিষ্ট বড় নদী উপচে পড়ার আশঙ্কা থাকা শ্রেণীর আওতায় রয়েছে। অন্যান্য নদীতে বন্যার ঝুঁকি সম্পর্কে জানানোর বিষয়টি ভারী বৃষ্টিপাত বিভাগের অধীনে রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে শান্তি আলোচনায় তিনি সন্তুষ্ট নন এবং এখনও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। তিনি আরও বলেন তেহরান এখন প্রায় নিঃশেষিত অবস্থায় আলোচনা চালাচ্ছে। ট্রাম্প বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমার মনে হয় তাদের যা দিতে হবে সেগুলো তারা আমাদের দিতে শুরু করেছে, তাই যদি হয় খুব ভালো, আর যদি তা না হয় সেক্ষেত্রে আমার বাঁ পাশের ব্যক্তিটি তাদের শেষ করে দেবে। এ প্রসঙ্গে তিনি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথের কথা উল্লেখ করছিলেন। ট্রাম্প জোর দিয়ে এও বলেন ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারবে না। ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন কূটনীতি সর্বদা প্রথম বিকল্প, তবে তিনি একটি সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, আমি

আনুষ্ঠানিক নথি পেয়েছে যেখানে এর কাঠামোর রূপরেখা দেওয়া হয়েছে। খসড়াটিতে বলা হয়, ইরান এক মাসের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল পুনরায় শুরু করবে এবং জাহাজের সংখ্যা প্রাক সংঘাত পর্যায়ে ফিরিয়ে আনবে। এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে জাহাজের কাজে হস্তক্ষেপ বন্ধ করা এবং নৌ অবরোধ তুলে নেওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেবে। এই চুক্তির আওতা থেকে সামরিক জাহাজগুলোকে বাদ দেওয়া হয়েছে। খসড়াটিতে বলা হয়েছে, ইরান প্রণালীটির উপর নিয়ন্ত্রণ বজায় রাখবে, তেহরান জাহাজগুলো পরীক্ষা করবে, শুল্ক আদায় করবে এবং ইরানি কর্মকর্তারা ওমানের সঙ্গে সমন্বয় করে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করবেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ফিলিপাইনের একজন সামরিক মুখপাত্র এই বলে আশা প্রকাশ করেছেন যে নীতিগতভাবে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির অনুমতি দেওয়ার জাপানি সিদ্ধান্ত ফিলিপাইনকে তার দ্বীপপুঞ্জ আরও ভালোভাবে রক্ষা করতে সাহায্য করবে। বৃহস্পতিবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মধ্যে শীর্ষ বৈঠকের আগে মঙ্গলবার ফিলিপাইন সশস্ত্র বাহিনীর পশ্চিম ফিলিপাইন সাগর বিষয়ক মুখপাত্র রয় ভিনসেন্ট ত্রিনিদাদ এনএইচকে একথা বলেন। ত্রিনিদাদ দক্ষিণ চীন সাগরে চীনের কার্যকলাপকে জবরদস্তিমূলক বলে অভিহিত করেন। তিনি বলেন, দেশটি স্কারবোরো শোল এবং অন্যান্য স্থানে নিজেদের উপস্থিতিকে স্বাভাবিক করতে চায়। উল্লেখ্য, ফিলিপাইন এবং চীন উভয় দেশই এই বালুচরটির ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। অস্ত্র রপ্তানির বিষয়ে এপ্রিলে জাপানের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ফিলিপাইনে আবুকুমা শ্রেণীর ডেস্ট্রয়ার এসকর্ট এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তরের বিষয়টি এখন বিবেচনাধীন রয়েছে। মুখপাত্র বলেন, এটি ফিলিপাইনের সামরিক বাহিনীর আধুনিকীকরণকে ত্বরান্বিত করায় সাহায্য করতে পারে, যার ফলে তাদের দ্বীপপুঞ্জ রক্ষার ক্ষেত্রে সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি বলেন, এ ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর অস্থিতিশীলতার পরিবর্তে স্থিতাবস্থা পরিবর্তনের যে কোনো একতরফা পদক্ষেপের বিরুদ্ধে অঞ্চলটির শক্তি আরও বাড়িয়ে তুলবে। জাপানের সরকারি কর্মকর্তারা রাশিয়া সফর করেছেন। তারা জানিয়েছেন, যোগাযোগের পথ খোলা রাখা এবং জাপানি কোম্পানিগুলোর সম্পদ রক্ষার প্রয়োজনীয়তার বিষয়সমূহ তারা পুনঃনিশ্চিত করেছেন। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে টোকিও মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার রাশিয়ায় পৌঁছান। তারা রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। তারা রাশিয়ার বৃহত্তম ব্যবসায়িক সংগঠনসহ ব্যবসায়ী সম্প্রদায়ের সাথেও বৈঠক করেছেন। কয়েকটি জাপানি ও চীনা কোম্পানি আগামী বছর জাপানের বাজারে একটি মিনি ইভি বা বৈদ্যুতিক গাড়ি চালু করার জন্য জোট বেঁধেছে। সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চীনের চেরি অটোমোবাইল এবং জাপানের গাড়ি যন্ত্রাংশ বিক্রেতা অটোব্যাক্স সেভেন। প্রথম মডেলটিতে চেরির প্রযুক্তি ব্যবহার করে গাড়ি চালনায় সহায়তা করার কিছু ফাংশন থাকবে বলে আশা করা হচ্ছে। যৌথ উদ্যোগটি পরিকল্পনা করছে যে তারা চীন থেকে গাড়িগুলো আমদানি করবে এবং তারপর সারা জাপানে অটোব্যাক্সের দোকানগুলোর নেটওয়ার্ক ব্যবহার করে সেগুলো বিক্রি ও বিক্রয়োত্তর রক্ষণাবেক্ষণ পরিষেবা প্রদান করবে। আগামী বছর প্রথম মডেলটি বাজারে আসার পর অংশীদাররা 2029 সালের মধ্যে আরও তিনটি মডেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। অটোব্যাক্সের কর্মকর্তারা মনে করছেন যে মধ্যম থেকে দীর্ঘমেয়াদে জাপানে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তারা আশা করছেন যে এই যৌথ উদ্যোগটি তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুর 105.6, সিলেট 105.2

কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 30 মে শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা কমে 123 মিলিয়নের সামান্য ওপরে দাঁড়িয়েছে, যা 5 বছরের হিসেবে এযাবৎকালের সবচেয়ে বড় হ্রাস। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার 2025 সালের জাতীয় আদমশুমারির প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছে। জাপান 1920 সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর এই জরিপ পরিচালনা শুরু করে। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী গত বছরের 1 অক্টোবর পর্যন্ত জনসংখ্যা ছিল 12,30,49,524। 2020 সালে পরিচালিত পূর্ববর্তী সমীক্ষার তুলনায় এই সংখ্যাটি 3,96,575 কমেছে, এটি 2.5% হ্রাস। 2015 সালে জনসংখ্যায় প্রথম হ্রাস দেখা দেওয়ার পর থেকে এই নিয়ে টানা তৃতীয়বারের মতো এই সংখ্যা কমেছে। মন্ত্রণালয় সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করার পরিকল্পনা করছে। বিভিন্ন সূত্র জানাচ্ছে যে জাপান সরকার একটি নতুন দুর্যোগ প্রস্তুতিমূলক মৌলিক পরিকল্পনার খসড়া তৈরি করেছে, যার 10 বছর মেয়াদী কর্মসূচির লক্ষ্য হল টোকিওর ঠিক নিচের ভূগর্ভে আঘাত হানতে পারে এমন একটি বড় ভূমিকম্পে মৃতের সংখ্যা অর্ধেকেরও বেশি কমিয়ে আনা। গত ডিসেম্বরে একটি সরকারি প্যানেল ভূমিকম্পের ফলে সম্ভাব্য প্রাণহানি এবং কাঠামোগত ক্ষয়ক্ষতির হিসাব পর্যালোচনা করেছে। হালনাগাদ করা পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে একটি ভূমিকম্পে 18,000 মানুষ নিহত হতে পারে এবং 4,22,000 ভবন ধূলিসাৎ বা ভস্মীভূত হতে পারে। বিষয়টি সামাল দিতে সরকার তাদের মৌলিক পরিকল্পনাটি সংশোধন করার জন্য কাজ করেছে, যেখানে দুর্যোগ প্রশমনের লক্ষ্যমাত্রা ও প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে। খসড়া পরিকল্পনাটিতে অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রচেষ্টাকে উৎসাহিত করা হয়েছে, কারণ প্রাণহানি এবং ভবন ধ্বংস উভয় ক্ষেত্রেই প্রায় 70% জন্য এটিকেই দায়ী করা হয়। এক্ষেত্রে একটি উপায় হতে পারে ভূমিকম্প সংবেদনশীল সার্কিট ব্রেকার ব্যবহার করা, যা তীব্র কম্পন শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেবে। খসড়াটিতে 10টি জেলার নির্দিষ্ট অঞ্চলের অধিকাংশ ভবনে ডিভাইসগুলো স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই অঞ্চলগুলোর মধ্যে টোকিওর সমস্ত পৌরসভা এবং এর পার্শ্ববর্তী কানাগাওয়া, সাইতামা ও চিবা জেলা অন্তর্ভুক্ত রয়েছে। জাপান সরকার জানিয়েছে যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা প্রদানকারী ন্যাটো মিশনে তারা আত্মরক্ষা বাহিনী বা এসডিএফ এর 4 জন সদস্যকে প্রেরণ করবে। ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণ সমন্বয়ের জন্য 2024 সালে জার্মানিতে ন্যাটো নিরাপত্তা সহায়তা ও ইউক্রেনের জন্য প্রশিক্ষণ মিশন চালু করা হয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করে যে 4 জন এসডিএফ সদস্যকে জার্মানিতে পাঠানো হবে। এতে বলা হচ্ছে তারা জুন মাস থেকে ওই কমান্ডে পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র চীন শীর্ষ বৈঠকের পর এশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের প্রতিরক্ষা কর্মকর্তারা সিঙ্গাপুরে একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নিচ্ছেন। শুক্রবার সাংরিলা সংলাপ নামক এই সম্মেলন শুরু হয়েছে। এতে যোগ দেওয়া প্রতিনিধিদের মধ্যে রয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ। এশিয়ার ওপর ইরানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব সম্ভবত এই আলোচনার অন্যতম বিষয় হবে। অন্যান্য আলোচ্যসূচির মধ্যে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর সংক্রান্ত আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলোও অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সম্মেলন চলাকালীন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনাও অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার হেক্সেথের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার বার্তা এবং এটিকে ঘিরে এশীয় দেশগুলোর প্রতিক্রিয়ার দিকে সবার মনোযোগ নিবদ্ধ থাকবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান কী ভূমিকা পালন করবে তা নিয়েও আগ্রহ বাড়ছে। উল্লেখ, চলতি মাসের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে তার পররাষ্ট্র নীতি বিষয়ক ভাষণে একটি হালনাগাদকৃত মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় রূপকল্প উন্মোচন করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসলামপন্থী গোষ্ঠী হামাসের ওপর চাপ বাড়ানোর প্রচেষ্টায় তিনি তার দেশের সামরিক বাহিনীকে গাজা ভূখণ্ডে নিয়ন্ত্রণ সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বৃহস্পতিবার বলেন যে, আমরা এখন 60% নিয়ন্ত্রণ করছি এবং তার নির্দেশ হচ্ছে এটিকে বাড়িয়ে 70% করা। মার্কিন নেতৃত্বাধীন একটি শান্তি পরিকল্পনার ভিত্তিতে গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে গাজা ভূখণ্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায় যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে 922 জন মারা গেছেন। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় বিচ্ছিন্নভাবে হামলা অব্যাহত রেখেছে। শান্তি

0: পরিকল্পনায় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখন পর্যন্ত এই পরিকল্পনার ক্ষেত্রে কোনো বড় অগ্রগতি হয়নি। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ভারতের দুটি প্রধান কৃষিপণ্য মশলা ও আমের রপ্তানিতে প্রভাব পড়েছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি কোম্পানি উপসাগরীয় দেশগুলোর সাথে ব্যবসা করে আসছিল। তারা মশলা থেকে তেল উৎপাদন করে থাকে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর কোম্পানিটি নিজেদের পণ্যের চালানের জন্য অন্য পথ খুঁজতে বাধ্য হয়। কোম্পানিটি জানায় তাদের পরিবহন খরচ ও সামুদ্রিক বিমার প্রিমিয়াম উভয়ই বেড়েছে। এদিকে উৎপাদনের দিক থেকে বিশ্বের বৃহত্তম আম শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের কিছু কৃষক আগে তাদের উৎপাদনের 40% মধ্যপ্রাচ্যে রপ্তানি করতেন। তবে সংঘাত শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সমস্ত রপ্তানি বন্ধ হয়ে গেছে। অন্য কোথাও রপ্তানি করার সুযোগ না থাকায় তাদের আম কম দামে দেশের অভ্যন্তরীণ বাজারে ছেয়ে যাচ্ছে। এগুলো তাদের স্বাভাবিক মূল্যের 1/4 চেয়েও কম দামে বিক্রি হচ্ছে, যার ফলে কৃষকদের ব্যাপক লোকসান হচ্ছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কোনিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর যথারীতি সঙ্গে আছি আমি হিরক খান।
0: আজ আসরের ১৩তম পাঠে আমরা জানব কিভাবে জাপানিতে নিজের ইচ্ছের কথা প্রকাশ করা যায়।
1: আমাদের এই আসরের প্রধান চরিত্র ভিয়েতনাম থেকে জাপানে আসা শিক্ষার্থী তাম, কথা বলছে তার রোবট বাড়িওয়ালি হারুসান এবং চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে। হারুসান হাউস নামের যে বাড়িটিতে তারা সবাই বাস করে তার লিভিং রুমে এখন তারা রয়েছে।
0: চলুন তাহলে শোনা যাক ১৩তম পাঠের কথোপকথন।
2: 日本ではどんなことがしたいですか?雪が見たいです。北海道に行きたいです。北海道いいね。あと友達に会いたいです。おや?大丈夫?顔が赤いよ。
0: শুনলেন কথোপকথন, এবার এর প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
1: হারুসান তামকে জিজ্ঞেস করলেন,
0: জাপানের জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছেন?
1: তাম উত্তর দিল,
2: হ্যাঁ।
1: এরপর হারুসান বললেন,
2: নিহোনে দোন্না কোতো গা শিতাই দেসু কা,
0: জাপানে থাকাকালে আপনি কি করতে চান?
1: তাম বলল,
2: ইউকি গা মিতাই দেসু,
0: ইয়ে মানে তুষারপাত দেখতে চাই।
2: হোক্কাইদো নি ইকিতাই দেসু,
0: হোক্কাইদোতে যেতে চাই।
1: মিয়া বলল,
3: হোক্কাইদো ই নে,
0: হোক্কাইদো দারুন।
1: তাম বলে চলল,
2: আতো তোমোদাচি নি আইতাই দেসু,
0: তাছাড়া আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে চাই।
1: হারুসানের আবেগ শনাক্তকারী সেন্সর কিছু একটা ধরতে পেরেছে, আর এদিকে তামের গাল লাল টকটকে হয়ে উঠেছে।
2: ওয়া,
0: আরে
1: মিয়ার চোখেও ধরা পড়ল তামের এই পরিবর্তন।
0: শরীর ঠিক আছে তো? চেহারা দেখছি লাল হয়ে উঠেছে।
1: এ আবার কেমন বন্ধু তাই ভাবছি,
0: সেটা আমরা একটু পরেই জানতে পারব। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে আমি তুষারপাত দেখতে চাই। এই বাক্যটি শিখে নিলে আপনি কি করতে চান তা জাপানিতে বলতে সক্ষম হবেন। এটির অর্থ এবার বলে দেয়া যাক।
4: ইউকি
0: মানে হল তুষার,
4: মিতাই দেসু
0: অর্থ হচ্ছে আমি দেখতে চাই। আজকের পাঠের মূল পয়েন্ট হচ্ছে আপনি কি করতে চান তা বলতে পারা। এর জন্য জাপানি ক্রিয়াপদের মাস রূপ থেকে শেষাংশের মাস বাদ দিয়ে সেখানে জুড়ে দিন তাই।
1: আচ্ছা, তাহলে দেখা অর্থাৎ মিরু ক্রিয়াপদের মাসরূপ মিমাস থেকে তৈরি হবে মিতাই, ঠিক বললাম তো দিদি?
0: হ্যাঁ ঠিকই বলেছেন হিরকসান। আর বাক্যের শেষ প্রান্তে দেশ জুড়ে দিলে বাক্যটি আরও মার্জিত শোনাবে। একই গঠনরীতির আরও দুটি বাক্য আজকের কথাবার্তায় রয়েছে। আমি হোক্কাইদো যেতে চাই,
4: হোক্কাইদো নি ইকিতাই দেসু,
0: এবং আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে চাই,
4: তোমোদাচি নি আইতাই দেসু।
0: আজকের আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হল পার্টিকেলের ব্যবহার। সাধারণত কর্মপদ নির্দেশ করতে জাপানিতে ও পার্টিকেল ব্যবহার করা হয়, তবে কখনো কখনো এটির পরিবর্তে গা বসতে পারে যদি এর পরে তাই রূপযুক্ত ক্রিয়াপদ থাকে।
1: আচ্ছা, এজন্যই বুঝি তুষারপাত দেখব বা ইউকি ও মিমাস কথাটি তুষারপাত দেখতে চাই অর্থে হয়ে গেছে ইউকি গা মিতাই দেসু।
0: একদম ঠিক ধরেছেন।
1: শ্রোতা বন্ধু, আসুন কথাটি নিজে নিজে চর্চা করা যাক।
4: মিতাই দেসু, ইউকি গা মিতাই দেসু।
0: এবারে জাপানি কিছু করতে চাওয়া বিষয়ে একটি নমুনা বাক্যালাপ।
2: নিহোনে নানি গা শিতাই দেসু কা?
5: রামেন গা তাবেতাই দেসু।
0: অর্থ বুঝতে পেরেছেন তো বন্ধুরা?
2: নিহোনে নানি গা শিতাই দেসু কা?
1: জাপানে আপনি কি করতে চান?
4: নিহোনদে
0: মানে হলো জাপানে। কেউ কি করতে চায় তা জিজ্ঞেস করতে হলে ব্যবহার করুন প্রশ্নবোধক সর্বনাম
4: নানি,
0: যার অর্থ হলো কি। আবার এই নানি শব্দটির পরিবর্তে বলতে পারেন
4: দোন্না কোতো,
0: মানে কি ধরনের জিনিস। ঠিক যেমনটি হারুসান তার সংলাপে বলেছেন,
4: স্টাই
0: শুনে বোঝাই যাচ্ছে যে একটা ক্রিয়ার তাই রূপ, আর সেই ক্রিয়া হচ্ছে
4: শিমাস,
0: মানে করা।
5: রামেন গা তাবেতাই দেস,
1: রামেন নুডলস খেতে চাই।
4: তাবেতাই
0: এটা হলো
4: তাবেমাস,
0: অর্থাৎ খাওয়া ক্রিয়াপদের তাই রূপ।
1: ঠিক আছে শ্রোতা বন্ধু, এবার প্রশ্নের উত্তরটি শুনে শুনে বলুন।
4: নিহোনদে নানি গা শিতাই দেস কা? রামেন গা তাবেতাই দেস।
0: এবার অন্য আর কি কি কাজ করতে চান তা বলা অনুশীলন করা যাক। ধরুন আপনি কিয়োতো নগরীতে অবস্থিত বিখ্যাত কিং কাকুজি মন্দির দেখতে যেতে চান। মন্দিরের নামের জাপানি উচ্চারণটি লক্ষ্য করুন,
4: কিং কাকুজি।
0: আমি যাচ্ছি বা যাব কথাটির জাপানি হচ্ছে
4: ইকিমাস,
0: আর আমি কিং কাকুজি যাচ্ছি কথাটি হবে
4: কিং কাকুজি নি ইকিমাস।
0: এবার এগুলোর ভিত্তিতে চেষ্টা করে দেখুন।
4: কিনকাকুজি নি ইকিতাই দেস, কিনকাকুজি নি ইকিতাই দেস।
0: এবারে আজকের বোনাস বাক্য, যেটি তামকে লজ্জায় লাল হয়ে যেতে দেখে মিয়া বলেছে, মনে আছে তো?
3: ডাইজোবু,
4: ডাইজোবু
0: মানে হচ্ছে সব ঠিক আছে তো, বা কোনো অসুবিধে নেই তো। কেউ শারীরিক বা মানসিকভাবে অসুবিধা বোধ করছে বলে মনে হলে তাকে এই কথাটি জিজ্ঞেস করতে পারেন।
1: বিভিন্ন লোকের কণ্ঠে এই কথাটি শুনুন,
6: ডাইজোবু,
7: ডাইজোবু,
8: ডাইজোবু।
0: আরো মার্জিত ভঙ্গিতে এটি হবে
4: ডাইজোবু দেসু কা।
0: এ প্রশ্নটি কেউ আপনাকে করলে উত্তরে যদি বলতে চান যে আপনি ঠিক আছেন তাহলে বলুন
4: ডাইজোবু দেসু।

0: এ পর্যায়ে আরও একবার আমরা শুনব আজকের কথোপকথন।
1: 日本にはなれましたか？はい。日本でどんなことがしたいですか？北海道に行きたいです。北海道いいね。あと友達に会いたいです。おや？大丈夫？顔が赤いよ。
0: এবারে হারুসানের পরামর্শের ঝুলি। আজকের সংলাপগুলো বলা হয়েছে হারুসান হাউজের লিভিং রুমে, তাই চলুন আজ জানার চেষ্টা করি জাপানের বাড়িঘর কেমন। দিদি, আপনি কি আমাদের বলবেন জাপানি বাড়িগুলোর অভ্যন্তরভাগ কেমন হয়ে থাকে?
2: দুই ধরনের রুম দেখতে পাওয়া যায়, জাপানি ধাঁচের রুম আর পশ্চিমা স্টাইলের রুম। পশ্চিমা ধাঁচের রুমের কাঠের মেঝে বা কার্পেট বিছানো মেঝে থাকে, আর এসব রুমে লোকজন প্রায়ই টেবিল চেয়ার ব্যবহার করেন। অন্যদিকে জাপানি ধাঁচের ঘরের মেঝেতে স্বর্ণের তৈরি ঐতিহ্যবাহী তাতামি মাদুর বিছানো থাকে। তবে আজকাল লোকজনের জীবনযাত্রায় অনেক পরিবর্তন ঘটে চলেছে, তাই পশ্চিমা ধাঁচের ঘর বেশি দেখতে পাওয়া যাচ্ছে।
0: তবে তাতামি থাকা জাপানি ধাঁচের ঘরে বসবাসের আনন্দটা নিশ্চয়ই অন্যরকম।
2: নিশ্চয়ই, জাপানে যে কোনো বাড়িতে প্রবেশ পথেই জুতো খুলে তারপর ঘরে ঢুকতে হয়। আবার ঘরে ব্যবহারের যে চটি জুতো বা স্লিপার ব্যবহার করা হয়, তাও জাপানি ধাঁচের রুমে প্রবেশের সময় খুলে নিতে হয়। এর ফলে স্বর্ণের তৈরি তাতামি মাদুরের সংস্পর্শে আপনি প্রাকৃতিক সুবাসের মাঝে আরাম করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা?
0: জানাবেন কিন্তু, আর আগামী আসর শোনার আমন্ত্রণ রইলো।